0: क्लास तुम कुफा भी
1: निवलोंतिना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्राना कर विदन प्यान नगा फक प्रेस नाकट अब नन पेपे ननी रज्जा बिलेंगे दफनांडो तेंगा मंगत कंफ्ट दिया नरेफ तुम दफन जकांगंबुन बाई इचिंजन मदीन के ते अम थना नगा फर्त मानवुर ने तेंगे त्योक तुदियान माफ जान Nemni fatan rani kangum tanang jamar chenasa jani tengai
2: yani zavatra nanga markro jani temni fitrang tizan misy karazan ro jani ni aveti amin'ny fitondrana sy aveti amin'ny vahoaka ni hitako aveti amin'ny fitondrana jani ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana ny nosy zany mo tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa tsy mifandanja amin'ny vidim-piainana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piainana malagasy
3: Inor ny andrasanao amin'ny mpitondra magnaraka tsentsika hoe nazovy nazovy tondra amin'ny tanto efatra amby roapolo sy roa arivo ina andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ia anatemoa zany agnontany hoe ny zavatra